0: गजपति प्रताप रुद्रावन गौना कोई वो सोरों दे सियों ने प्रेम ले रे मम्मी
1: ए या सोवे को हे प्रभु ताने कबू ना আমি সব কহে যাবে দুঃখ সেই মানি সর্বাব মা কহে সবে চলো এক মিলিতে না কহি আয়া কহি বো রাজা ব্যবহার মহাপ্রভুর
0: স্থানে
1: মুখ শোভে না কো হে বচন
0: ফমি ওয়ারি সুয়া হাউদোক সুমম গমন দে
1: হে প্রভু কো হে কি কহিতে এ সোভার অগম না
0: প্রমুখ বন খম ভাব আমি উড়ি নি নি বংতে অন্তর জামি না প্রভু না হাই ওই দৌড়ে নে সে মুখি ম পাও তা হল রয়ে না মুখি হল না শ্রী কৃষ্ণ তৈ তৈ মহা প্রভু নে বৈষ্ণব সুম বো মাসিয়া এই ইয়া মনি তে আই সুম মে আমলা কো সে ওয়া মে ইয়া ওন্দা হাই নি ব মালি

সাবা জিন জিন আনা খলে ও লু বলো সাবা বয় অজে কাশি পুহি নখিল বক পেপ্রায় পেপ্রা মনু হে ক্রিয়া হে আজ ই প্রাচয় প্রাচ আবা ক খ খ অল বসে খ্রে প্রে আত চি সাই মাসে ও জে সে লতি চে আনা পে জ আন্তে তো চি সাই কন জে সে লতি চে নি শে কুশে মে নি পনি খ্রাই ফ্রকমে ও সাজ

0: ahangbo matam ne launi pubi ge ba
1: pubi ni hairam ni lak ta yadre da na ai manglem da wari um ta sa ga na yeng
0: jiri da bula adi silchar su satlu sikoi ba kasar district ki maitai ta ba mafong khare da su satlu ba yai da na
1: khangset bu chani nge manglem nya na mangang na rage
0: o jiri satinge da library hanam ta satlu khi che pung dom te yeng bi yo lans awa saksa po tha matam noi re la o
1: library ri ga sang dok tal le ফাইরা পাই রেল কি নোপো নিং থোক দো আদু খাংকু খুরুম নিং আকপা
0: কারি বোর নি দরি বা
1: ও নিং জব পাম জব খান জব খুদি মখছে তুঙ্গন বিউ হাইদন নি দরি বা
0: নিং জব পাম জব হাই সিবু কারি নিং নি
1: লাই আই না চেনা নিং জব মলে
0: হাই দো পয়া দবা
1: ইয়া ইয়ে আই গি নুংছি জবি লেপ নম ফঙ্গন বিউ পন্তুং না হন বিউ পুঁছি সুপ সে লেমি না জগে হাই নি জ দওই বা
0: নুংছি জবি দু না কানা চেচিন না থামি হাইদোপ যাদে না হাইরতরি লাই
1: হাইদোপ সুয়াই আদুবু নারান্দো বাবা খুরুম্ব নুমিতাম হাইরকি
0: আদুবু আমাদি হাবিগে নারান্দো বাবা খুরুম্বদো
1: কদো কদোরগে হাইউনি
0: কোন হাইরগে সসি থেনি লা ওবা
1: পরে
0: লা ও
1: সলস
2: স্যার স্যার
1: দাদা
2: স্যার ওল বিল্ডিং দ মায়াম সুনা লেইরে স্যার নাহক লেইরে গসত পিগদ্র স্যার
1: দাদা হজিক চলাসে
2: ও স্যার
1: আই ডাইরেক্টর গি মনাক সত কদব সুলাইবা মায়াম দু উনা থোমগে
2: স্যার
1: মন্দিরুম কিস্তা মিটিং দু সুনে হাই হরসি মইদা
2: ওপনি স্যার
1: সসি
2: ও স্যার